নাই আকাশবাণী ইটানগর ডিব্রুগড় মিডিয়াম ওয়েব সিপা সিপসি চুমসি মিটার হো পা চি ছি ভা কিলো হার্স মাই মালাংখাম তাইখাম তি হো কো মা হো মানে ওয়ান আঙ্কা লংনি পি তাই সংহেং পা সাউ টো নাই ইংরাজি পি মু সংহেং সাউ হু নন সেপ্টেম্বর নাই পেট ওয়ান মানে ফং পিন কানসু জিরো আওয়ার ডিসকশন সঙ্গো পাঠামা স্পেশাল অরুণাচল প্রদেশ এসেম্বলি সেশন মাই হোম মিনিস্টার মামা নাতুং এম এল এ কুমার ওয়াই মাই